কৃতাতিধা কৃতাতিধা কে না ধন্যা ঘেনা ধা কে না ধা সেটি কে কে থাকে থেনে ধাকে না তুন তুন তুন তুন না তুন না কে না ঘেনা খেকে তাকে থেনে ধা ঘেনা ঘেনা ঘেনা ঘেনা ধীনা ঘেনা ধাকে না ধা